সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি মঙ্গলবার, 1433 ভাস্করাব্দর ভাদ মাহৰ 7 দিন, 2026 খ্রিস্টাব্দৰ আগস্ট মাহৰ 25 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষৰ দ্বাদশী তিথি। আজি সূর্যোদয় হৈছিল পুৱা 5:35 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় বিয়লি 5:48 16

0: নির্মল প্রভা বৰদলৈৰ রচনায় দিলীপ চৌধুরীর কণ্ঠর গীতটি শুনিলে।
1: ভারতরত্ন ডক্টর ভূপেন হাজরিকার জন্ম শতবর্ষ উপলক্ষে ভূপেন হাজরিকা সাংস্কৃতিক ন্যাসর উদ্যোগত অহা 5 সেপ্টেম্বরত দিনের 10 বজার সদৌসম ভিত্তিক ভূপেন্দ্র সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
2: শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রর ডক্টর বাণীকান্ত কাকতি প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত হবলগিয়া এই প্রতিযোগিতাত একাদশ শ্রেণীর পৰা স্নাতকোত্তর পর্যায়লৈ ভাগ লব পারিব।
1: প্রথম, দ্বিতীয় আর তৃতীয় স্থান লাভ করা প্রতিযোগী ক্রমে 25,000, 15,000 আর 10,000 টাকায় পুরস্কৃত করা হব। লগতে থাকিব বিচারকর বিশেষ বঁটা।
2: হিন্দুস্তান রেকর্ডর তরফৰ পৰা প্রথম স্থান পাওয়া প্রতিযোগী গৰাকীৰ কণ্ঠত এটি গীত বাণীবদ্ধ করা হব।
1: যোগাযোগৰ বাবে ফোন নম্বৰ দুটি হল 9435110945
2: আৰু 7575944606।
3: মই বিচাৰিছো হাজাৰ চকু দীপ্ত সূৰ্য শিখা।
0: গীতিমালিকা অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। অনুষ্ঠানত এইবাৰ শুনক পৰিণীতা গোস্বামীৰ কণ্ঠৰ গীত, গীতিকাৰ গীতা হাতী কাকতি, প্ৰযোজনা বিপুল বৰুৱাৰ।

0: পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করি। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল আমার বিকাশ।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান প্ৰচাৰ কৰা হৈছে মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰ, 729 কিলোহাৰ্টজ আৰু FM বেণ্ডৰ।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।
3: শ্রোতাসকলে ফোন ইন কল্পতরু অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। আমি আন এগৰাকী শ্রোতাৰ সৈতে কথা পাতিবলৈ লৈছো। হেল্ল' হেল্ল' হেল্ল' পুনৰ আমাৰ সংযোগ বিচ্ছিন্ন হৈছে। কাৰিকৰী বিজুতিৰ বাবে আমি আজি সুচাৰুৰূপে চলাব পৰা নাই ফোন ইন কল্পতৰু অনুষ্ঠানটি, তাৰ বাবে আমি দুঃখিত। আহক শুনো এইখিনিতে মঞ্জুস্না মহন্ত গোস্বামীৰ কণ্ঠৰ এটি গীত।

গগন চুম্বি অট্টালিকার খারি, তার সাথেই দেখিছু কত না গৃহহীন নর নারী। মই দেখিছু কিছু ঘরর সমুখ বাগিচারে আছে ভরি।

0: अर्जुन पुरस्कार और पद्मश्री सम्मान उल्लेखनीय हैं।
1: वो अपने गृह नगर में महिलाओं के लिए खेल प्रशिक्षण केंद्र भी चलाती हैं। राष्ट्र को उनके द्वारा दिए गए अमूल्य योगदान को देखते हुए 2022 में भारत के तत्कालीन राष्ट्रपति श्री रामनाथ कोविंद जी ने उन्हें भारतीय संसद के उच्च सदन राज्यसभा के लिए मनोनीत किया है।
0: देश कृतज्ञ भाव से महान धाविका और प्रेरणा स्तंभ पीटी उषा को नमन करता है।
2: श्रोताओ, अभी आपने सुना कार्यक्रम उड़न परी पीटी उषा। तो हमें अब आज के कार्यक्रम को यहीं विराम देने की आज्ञा दीजिए। तो अपने मित्र अजीत को उमंग कार्यक्रम की तकनीकी टीम यानी कुसुम लता,
3: चेतना,
2: जगबंधु
3: और मंजू जी के साथ विमलेश को कल तक के लिए आज्ञा दीजिए।
2: नमस्कार।
4: ইমানপুৰে শ্ৰোতাসকলে ৰাষ্ট্ৰীয় শৈক্ষিক গৱেষণা আৰু প্ৰশিক্ষণ পৰিষদৰ দ্বাৰা প্ৰযোজিত অনুষ্ঠান উমাং শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া আঞ্চলিক বাতৰি শুনিবলৈ পাব।
5: এয়া আকাশবাণী গুৱাহাটী, বাতৰিৰ সৈতে মই প্ৰজন্মা চহৰীয়া। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কালি নতুন দিল্লিত কেন্দ্রীয় পথ পরিবহন আর ঘাইপথ মন্ত্রী নীতিন গাডকারী সাক্ষাৎ করে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় কেন্দ্রীয় মন্ত্রীগীক সাক্ষাৎ করে শেহতীয়া বানত ক্ষতি হওয়া রাজ্যের রাষ্ট্রীয় ঘাইপথসমূহর শীঘ্রে মেরামতি করার অনুরোধ জানায়। প্রায় এঘণ্টা ধরে চলা বৈঠকত রাজ্যের পথ যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা সন্দর্ভত আলোচনা করা হয়। যোরাবাটত সৃষ্টি হওয়া কৃত্রিম বানর স্থায়ী সমাধানের ঘাইপথটর আন্তঃগাঁথনির নকশা সলনি করার সন্দর্ভতো মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীগীক অবগত করে। একেদরে কেবাটাও বৃহৎ পথ প্রকল্পর কাম অধিক ক্ষিপ্র করার বিষয়েও বৈঠক আলোচনা করা হয়। কাজিরঙা এলিভেটেড করিডর, গুয়াহাটী রিং রোড আদি বিষয় সন্দর্ভতো মুখ্যমন্ত্রী শ্রী গাডকারীর সঙ্গে আলোচনা করে। শিলচর শিলং এক্সপ্রেস করিডরের বিষয়েও বৈঠক আলোচনা করা হয়। শ্রীভূমির মাজেরে পার হয়ে যাওয়া 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ আর 8 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর চোয়াচিতা কার্য ত্বরান্বিত করার বিষয়টো আলোচনা করে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় শেহতীয়াকৈ বাইহাটা চারিআলির তেজপুর সংযোগী চারিলেনযুক্ত পথর ঘোষণা করার কেন্দ্রীয় মন্ত্রীগীক কৃতজ্ঞতা জ্ঞাপন করে। জুবিন গার্গর মৃত্যুর গোচরত ফাস্ট্রেক আদালতত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া অব্যাহত আছে। আজি গুৱাহাটী মহানগরের এখন ব্যক্তিগত চিকিৎসালয়ের দুগৰাকী চিকিৎসকে বিষয়টোর গোচর সন্দর্ভত আদালতত সাক্ষ্য প্রদান করব। উল্লেখযোগ্য যে আদালতে সম্প্রতি জুবিন গার্গৰ চিকিৎসা করা চিকিৎসকসকলের ভাষ্য গ্রহণ করে আছে। কালিও দুগৰাকী চিকিৎসকে গোচরট সন্দর্ভত সাক্ষ্যদান করে। জুবিন গার্গৰ রহস্যজনক মৃত্যুর গোচরত কালি পর্যন্ত মুঠ 106গৰাকী সাক্ষীর সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। প্রাণর শিল্পীগী কায়িকভাবে আমার মাজত নোহা হওয়া অহা 19 সেপ্টেম্বর এবছর সম্পূর্ণ হব। কালি নিশা জুবিন গার্গৰ পত্নী গরিমা শইকীয়া গার্গ সোনাপুরের জুবিন ক্ষেত্রত উপস্থিত হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে হওয়া কথা বতরাত কয় যে 17 সেপ্টেম্বরের 19 সেপ্টেম্বর জুবিন ক্ষেত্রত তিনিদিনিয়াক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 17 সেপ্টেম্বর সর্বধর্ম প্রার্থনা, 18 সেপ্টেম্বর নাম প্রসঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান আর 19 সেপ্টেম্বর আসন প্রতিষ্ঠা ভাগবত পাঠ আর সন্ধ্যা ভাওনা অনুষ্ঠিত হব বলে শ্রীমতী গার্গে উল্লেখ করে। জুবিন ক্ষেত্রের নির্মাণ কার্য সন্দর্ভত কয় যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় দ্বিতীয়বারের জুবিন ক্ষেত্র পরিদর্শন করে যাবতীয় নীতি নির্দেশনা প্রদান করেছে। জুবিন ক্ষেত্রত একটা সংগ্রহালয়, পুথিভঁরাল আর মুক্তি মঞ্চ নির্মাণ করা হব বলে গরিমা শইকীয়া গার্গে জানিবলৈ দিয়ে।
6: যিমানখিনি আবন্তন করা ভূমি আছে তার ভিতরতে তেখেতে একটা ডিজাইন প্রস্তুত করবলৈ কৈছে সোনকালে, আর যেতিয়া বাউন্ডারি ওয়ালখনের কাম সম্পূর্ণ হব আর এতিয়া আগস্ট মাহ, তেখেতে কৈছে যে অক্টোবর মানলৈ শেষ হয়ে যাব, গতিকে অহা দেড় মাহমানের ভিতর সেইখানে কাম সম্পূর্ণ হব আর তারপর সেই ডিজাইনটো বনাবলৈ কৈছে। গতিকে সেইখানে নির্দেশনা আমি দেখিছো, সেইখানে যদি সোনকালে যিসকল ইয়াত যার উপর সেইখানে কাম মানে দিয়া হয়েছে দায়িত্ব সেইখানে তাদেরকে করে পেলে যদি আমি দেখিছো যে ইয়াত একটা মিউজিয়ামের কথা কোয়া হয়েছে, আমিও তেনেদরে বিচারিছিলো মানে আবন্টন করা ভূমিখিনি সীমিতভাবেই করব লাগিব। হয়তো সেয়া একটা মিউজিয়াম এনেকে হেৰি করব নোৱাৰিব, সেইটো দুটা বা তিনটা ফ্লোর বনাব লগা হব পাৰে। একটা মিউজিয়াম, তারপর একটা লাইব্রেরি, একটা ওপেন স্টেজের কথা তেখেতে কৈছে। পাহাড়টো কোনো ক্ষতি হওয়াটো আমি কোনো বিচরা নাই। একটা মিউজিক্যাল ওয়াক একটা ডিজাইন করবলে কৈছে, ল্যান্ডস্কেপিং করে পেলে যদি এজোপাও যাতে গছৰ ক্ষতি নহয় সেটা আমি বিচাৰো, আর জুবিনে তেনেদরেই যেহেতু বিচাৰে তেনেদরে তেখেতক নির্দেশনা দিয়া দেখিছো, আর সিমতে কামবোৰ হলে ভাল।

0: পাহাড়টো কোনো ক্ষতি হোৱাটো আমি কোনো বিচৰা নাই। এটা মিউজিকেল ৱক এটা ডিজাইন কৰিবলৈ কৈছে, লেণ্ডস্কেপিং কৰি পেলাই ধুনীয়াকৈ এজোপাও যাতে গছৰো ক্ষতি নহয় সেইটোৱে আমি বিচাৰোঁ। আৰু জুবিনে তেনেদৰে যিহেতু বিচাৰে তেনেদৰে তেখেতক নিৰ্দেশনা দিয়া দেখিছোঁ আৰু সেইমতে কামবোৰ হ'লে ভাল লাগিব। আৰু সেই কথাটো ইতিমধ্যে মই তেখেতৰ প্ৰতি কৃতজ্ঞতা জনাইও ছ'চিয়েল মিডিয়াত শ্বেয়াৰ কৰিছোঁ। গতিকে কামখিনি অকণ খৰতকীয়াকৈ ভালকৈ হওক মুঠতে সেইটোৱে বিচাৰিছোঁ।
1: মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কালি নতুন দিল্লীত কেন্দ্রীয় পথ পরিবহন আর ঘাইপথ মন্ত্রী নীতিন গাডকারীক সাক্ষাৎ করে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় কেন্দ্রীয় মন্ত্রীগুলি সাক্ষাৎ করে শেহতীয় বানত ক্ষতি হওয়া রাজ্যের রাষ্ট্রীয় ঘাইপথসমূহর শীঘ্রে মেরামতি করার আহ্বান জানায়। প্রায় এঘণ্টা ধরে চলা বৈঠকত রাজ্যের পথ যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা সন্দর্ভত আলোচনা করা হয়। যোরাবাটত সৃষ্টি হওয়া কৃত্রিম বানর স্থায়ী সমাধানের ঘাইপথটির আন্তঃগাঁথনির নকশা সলনি করার সন্দর্ভতো মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীগুলিক অবগত করে। একদরে কেবাটাও বৃহৎ পথ প্রকল্পর কাম অধিক ক্ষিপ্র করার বিষয়ে বৈঠকত আলোচনা করা হয়। কাজিরঙা এলিভেটেড করিডর, গুয়াহাটী রিং রোড আদি বিষয় সন্দর্ভতো মুখ্যমন্ত্রী শ্রীগাডকারীর সঙ্গে আলোচনা করে। শিলচর শিলং এক্সপ্রেস করিডরের বিষয়েও বৈঠকত আলোচনা করা হয়। শ্রীভূমির মাজেরে পার হয়ে যাওয়া 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ আর 8 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের চোয়া চিতা কার্য ত্বরান্বিত করার বিষয়টি আলোচনা করে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় শেহতীয়াকৈ বাইহাটা চারিআলির তেজপুর সংযোগী চারিলেনযুক্ত ঘাইপথর ঘোষণা করার কেন্দ্রীয় মন্ত্রীগুলিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে। রাষ্ট্রীয় ক্রীড়া দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে পরহিলৈ দেশের 1500 অধিক স্থানত যুবক যুবতী তথা তরুণ খেলুয়ের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে মত বিনিময় করব। এই অনুষ্ঠান খেল ইন্ডিয়া সংবাদ, খেল কিবাদ, পি এম কেসাট অভিযানের অধীনত অনুষ্ঠিত হব। হকীর যাদুকর মেজর ধ্যানচাঁদর জন্মদিন 29 সেপ্টেম্বর। হকীর যাদুকর মেজর ধ্যানচাঁদর জন্মদিন 29 আগস্টত প্রতি বছরে রাষ্ট্রীয় ক্রীড়া দিবস উদযাপিত হয়ে আহিছে। এইবারের এই দিবস তিনিদিনিয়াক 27 আগস্টৰ পৰা 19 আগস্টলৈ উদযাপন করা হব। ইয়ার সঙ্গে সংগতি রাখি এই কার্যসূচীর আয়োজন করা হয়েছে। বানপীড়িত শিক্ষার্থীর মাজত বিনামূলীয়া শিক্ষা সামগ্রী

0: কেইছেকেণ্ড মানৰ কাৰণে বিহু এটি ধৰি দিয়কচোন, বিহু নাম এটি।
1: ঠিক আছে, সেনাইটি সেনাইটি মৰমৰ সেনাইটি, এ সেনেহ চুপতি কৰো আকাশবাণীৰ মজিয়াত অসুকৰণৰোত, এ বিহু গীতে ফাকি জৰো বিহুটি ঐ আহিছে, কুলিয়ে যে বিনাছে কুলিয়ে যে বিনাছে, ফুলিলেনো কেতে কি ফুল বিহু নুমারি বলোই, ওলাই আহা সেনাটি ওলাই আহা সেনাটি, বিহুটিক নু বুঝিবা ভুলে কি বকুল ফুল, খোপাতে গেজেং ফুল হাততে যেতু কার ভুল। এনেকে হলেতো আধা দেড় ঘন্টা চলাই দিম মই, এতিয়া বহুত পড়া হয়ে গেলো, মই এক্সপার্ট হয়ে গেলো। আকো শ্রোতাসকলক ধন্যবাদ জানাইছো, সাগে মোর আশীর্বাদৰ কারণে মই এইবিলাক পালো। আকো বহুত ধন্যবাদ দিছো তোমাক, তুমি যে বিহু কথা উলিয়ালা।
0: নিশ্চয় বিহু কথা নহওয়াকে কেনেকে অপাপনি বিহু গাইছো।
1: হয় হয়,
0: এতিয়া আকাশবাণী বাণীবন্ধন স্টুডিওর বাণীবন্ধন এইবিলাক সম্পূর্ণ বেলেগ, পরিবেশটো বেলেগ, যন্ত্র সংগীতৰ যি তাত উপস্থাপন হয়, যি ধরনের যিমানখন ভায়োলিন থাকে যিমানখন গিটার থাকে, আর তাতকে আকাশবাণীর পরিবেশটো বহুত সীমিত। এই যে প্রভেদটো, আপনি আকাশবাণী যেটা বাণীবন্ধন করেছে তেতিয়া তবলা হারমোনিয়াম গিটার আর কেনেকা, আর আপনি যেটা আরম্ভ করেছে তেতিয়া তো ইলেকট্রনিক হেরিবিলাকো নাই, কিবোর্ড প্যাড এইবিলাক নাছিল, তেতিয়ার পরিবেশের উপর আপনি গান গাইছে, আর আনহাতে আপনি গ্রামফোন কোম্পানির স্টুডিওতো গান গাইছে। ইমান সিম্পল, ইমান হেৰি পরিবেশটো, মানে যেটো সৌম্য পরিবেশ বলে আকাশবাণীর ভিতর, সেই পরিবেশটো আপনি সরুর বা মঞ্চত আপনি তেনেকে নিশ্চয় খুব সীমিত হেৰি কৰিছে, তারপরা গৈ যেতিয়া বাহিৰৰ কমার্সিয়াল বাণিজ্যিক স্টুডিওত করে, এই দুটার মাজত আপনি খাপ খুৱাই লবলৈ অসুবিধা নহৈছিল নে বাৰু?
1: আগতে বিহু গীত হোক বা অসমীয়া গীত, যি গীতেই নহওক মঞ্চত গাইছিলোঁ, চাৰিজনমান পাঁচজন থাকে আৰু হাৰমনিয়ামটো থাকে, তাবলা গিটাৰ কংগো এটা বা ঢুলকি এটা বা পাৰ্কাশ্যন কিবা কিবি এনেকুৱা থাকে, মোৰ ল'ৰায়ো মোৰ লগত বজাইছে, গতিকে সেই সীমিত সীমিতটোত কিন্তু এটা কথা খুব পৰিষ্কাৰ আছিলে, শিল্পীয়ে গান সুন্দৰ গাবই লাগিব, শব্দ উচ্চারণ স্পষ্ট হবই লাগিব, মানুহৰ একদম অন্তৰ চুবই লাগিব। মিউজিক কি কৰিছে সেইটো বেলেগ কথা, মিউজিক পিছত, আগতে গান
0: শিল্পীকেন্দ্রিক।
1: তেতিয়া আমি সেই অনুভৱটো কৰা নাছিলোঁ যে বজোৱাখিনি, কিন্তু তালটো খুব ভাল লাগে আৰু মাজৰ ইণ্টাৰলিউডটো খুব ভাল হ'ব লাগে, বাকী আমাক ছাপোৰ্ট ইমানটা সাংঘাটিক বিচৰা নাছিলোঁ, কাৰণ নিজৰ ওপৰত কনফিডেন্স আছিলে, প্ৰেক্টিচ আছিলে। তাৰপিছত লাহে লাহে ৰেডিঅ'ত যেতিয়া মই গাইছোঁ, ৰেডিঅ'ৰো তেনেকুৱা সীমিত
0: আছিলে,
1: জনিতা, জনি জোচেফ, পিটাৰ জোচেফ, আখতাৰ খান চাহাব, ইকবাল খা, প্ৰমোদ চক্ৰৱৰ্তী, পুষ্প আহিছিলে পিছত,
0: ৰমেন্দা আছিলে,
1: ৰমেন্দা,
0: প্ৰভাত শৰ্মা আছিলে,
1: ৰনেন আছিলে, প্ৰভাত শৰ্মা, আৰু বহুতো আছিলে দেই, মোৰ নামবোৰ এতিয়া হয়তো পাহৰিছোঁ মই কাবাক কাবাক, মই শ্ৰদ্ধা জনাইছোঁ আৰু বৰ শ্ৰদ্ধাৰে ফুৰিছোঁ। কিন্তু সেই পৰিৱেশটো যিটো আছিলে, আনকি এনেকুৱা হৈছিলে ৰেডিঅ'ত ছটা গান যেনিবা ৰেকৰ্ডিং আছে জেনেৰেল প্ৰগ্ৰামৰ, এতিয়া তিনিটা আমি কৰোঁ, তিনিটাত ব্ৰেক লওঁ, অকণমান বোলে কেণ্টিনত চাহ একাপে খাই আহিলোগৈ, এই যে সমিল মিলটো, নহ'লে যদি তাতে আছোঁ মই, মানে মাজতে পাণ খাবলৈ লৈছিলোঁ, মিঠাপট্টি পাণ টেমাটো লৈ আনিছিলোঁ, চবেই খায়, আৰু সেইখিনি সময়ত কি হয় জানা, এতিয়া হাঁহি উঠে কথাবিলাক ভাবিলে, আখতাৰ খাই আৰু চেটাৰত এনেকুৱা ধৰণেৰে উৎপাতন বজায় এনেই কিবা এটা, আৰু প্ৰভাত দাই মানে ইংলিছ ইংৰাজী গানৰ সুৰত বহুত ওপৰলৈ লৈ গৈ কিবা কিবি গায়, আৰু প্ৰমোদ চক্ৰৱৰ্তী দাদাই সেই তাৰ লগত তাবলা সংগত কৰে, এইবোৰ মানে এইটো এটা মানে ফূৰ্তি এটা,
0: চাইড লাইট,
1: ফূৰ্তি এটা হয় হৈ মেলি পেলাই, তাৰপিছত আমাৰ অকণ ব্ৰেক এটা হ'ল, আকৌ জহৰীদা আহিলে, হ'লনে আৰু, তাৰপিছত আমি আকৌ ৰেকৰ্ডিং আৰম্ভ কৰোঁ। কিন্তু এই পৰিৱেশ জীৱনত কিমানে পাইছে মই নাজানো, আৰু তাকো আকাশবাণীৰ মজিয়াত,
0: সেইটো সেইটো কমাৰ্চিয়েল ষ্টুডিঅ'ত বা বাণিজ্যিক ষ্টুডিঅ' তাত নিশ্চয় নাই,
1: নিশ্চয় নাই,
0: বাণিজ্যিক সময়ৰ সীমাবদ্ধতা আছে, সময়ৰ ভিতৰত গাব লাগিব,
1: সীমাবদ্ধতা আছে,
0: কিন্তু মিউজিকেল ছাপৰ্টটো বহুত থাকে,
1: মিউজিকেল ছাপৰ্ট
0: বহুত থাকে, অৰ্থাৎ কেতিয়াবা শিল্পী মানে এনেকুৱাও হৈছে যে